0: জীব তখন ক্যাসিওতে উন্নি লড়ান সবজি লড়া কেন লড়ান ক্যাসিওতে উন্নি লড়ি আর সবজি দিল
1: ਵਾਹਿਗੁਰੂ ਵਾਹਿਗੁਰੂ
0: ਛੱਬੀ ਕੈਸੀ ਹੋ ਜਾਣ